FM ব্যান্ডর 100.6 MHz যোগে ও প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর অ্যাপ যোগে শ্রোতাবন্ধু প্রস্তুত করুছু ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি।

শ্রোতাবন্ধু এথর শুণত আজির কার্যক্রম সম্পর্কীয় সূচনা। সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে শুনিপারে আমকেন্দ্রর প্রস্তুত শিশু মানক পাই আমার বিশেষ কার্যক্রম শিশু রাইজ। প্রচার করিব কতটি ওড়িয়া কথাচিত্র গীত সকাল আটটা বাজি তিরিশ মিনিট ও রাতি সাত ও রাতি আটটা বাজি পনেরো মিনিটে। সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিট ও পূর্বাহ্ন এগারটায় শুনিপারে কতটি সুগম সঙ্গীত। সকাল নটা, মধ্যাহ্ন বারোটা ও রাতি নটায় প্রচার করিব কার্যক্রম বিবিধ ভারতী কেন্দ্রর। দশটায় রয়েছে আমার প্রায়োজিত ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে। এথর বিষয় রয়েছে আঁঠুগঠি বাত সমস্যা। এই সমস্যার সম্পর্কিত সমস্ত প্রশ্নর উত্তর দেবে ডক্টর রঞ্জিত কুমার পাত্র। পরে পরে প্রচার করিব ওড়িয়া ও হিন্দি কথাচিত্রর বিশেষ কার্যক্রম গীতাঞ্জলি। এগারটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে আমকেন্দ্রর প্রস্তুত মহিলা মানক পাই আমার বিশেষ কার্যক্রম মহিলা মহল। অপরাহ্ন দুইটা বাজি বতিশ মিনিট ও সন্ধ্যা ছটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে শুনিপারে আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করিব আকাশবাণী কটক। প্রচার করিব কতটি ওড়িয়া।

আকাশবাণী রামপুর শ্রোতা বন্ধু সময় বর্তমানে স্টুডিও ঘরে সন্ধ্যা ৫টা আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর ৬.৬ মেগা ছকে বর্তমান প্রচার করছু কেতুটি ওড়িয়া ভক্তি গীত। প্রথমে শুনন্তু শৈলভামাঙ্ক কণ্ঠর গীতটি।

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপে মু সেতবেলে মু বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বর পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় হল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: चल तो कार्ड पिन दे,
6: मो कार्ड डिटेल्स मु निजे ही भरी। आरबीआई कहे जे निजर पिन, ओटीपी, सीवीवी किंबा इंटरनेट बैंकिंग पासवर्ड कहा सहित शेयर करंतु नहीं। ऑनलाइन बैंकिंग केवल निजर कंप्यूटर, मोबाइल एवं सिक्योर नेटवर्क द्वारा करंतु।
5: बाय गर्ल्स, कुआडे जाउछु, सुनी पारलुनी? नो शेयरिंग।
6: आरबीआई कहे सचेत हुआ तो सतर्क रहंतु।

আঞ্চলিক সংবাদ এবং পরে পরে জনজীবন সংবাদ রিলে করি আকাশবাণী কটক কেন্দ্র রু 6:45 রে। কেতোটি ওড়িয়া চলচ্চিত্র গীত শুনিপারবি সন্ধ্যা 7টায়। সাতটা 15 রয়েছে ওড়িয়ার সংবাদ পেপারে জেলা হালচাল রিলে করি আকাশবাণী কটক কেন্দ্র রু। ৭:৩০ শুনিবে কিষাণবাণী কার্যক্রম। আজি রয়েছে হ্যালো কিষাণবাণী। রাত্রিটায় শুনিবে কেতোটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত। সমাচার তর্পণ শুনিপারিবে 8:30 আকাশবাণী কটক কেন্দ্রর। সমাচার সন্ধ্যা রিলে করবে আকাশবাণী দিল্লির 8:45। রাতে 9টায় শুনিবে বিবিধ ভারতী কার্যক্রম এবং রাতে 10টায় প্রচার দেব সঙ্গীতর অখিল ভারতীয় কার্যক্রম। তাহলে শ্রোতাঙ্গ আজ আমার কেন্দ্র দ্বারা প্রচারিত হওয়ার কেতক কার্যক্রম সম্বন্ধে সূচনা।

0: শ্রোতা বন্ধু সুনীল কেতুরি ওড়িয়া আলবম গীত সময় বর্তমান শুড়িয়াগড়ে 6:40 হওয়াকে যাচ্ছি প্রথম কার্যক্রম আঞ্চলিক সংবাদ পরিপরে জনজীবন সংবাদ রিলে করছি আকাশবাণী কটক কেন হলে কিছু সময় জ্ঞাপন বিরতি পরে শুনিলে ওড়িয়া আলবম গীত আপন মানে আঞ্চলিক সংবাদ শুনিপারিবে বিজ্ঞাপন পরে
1: বন্যা হেউ মহাবাত্যা সবু